নির্বাচন বহুমুখী তিনি জেন্টিবিশ্বনা মনোযোগী নিচে কিন্তু কলগি দাদি তাহাও সিদ্ধি পাওয়ানো যায় সেন দিনাও থেকে নিজেস নে নিয়েও বাই বিনি নিয়ে বুকিং করে নিপ দিন আনন্দ ইউহ দাদি তান সুফ দিউহ ইহাকু বানি লাল মনে কোথায় লঞ্চ বানিন দা মোমো চিমুজাম না মোসুফ দা